0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: মৌলিক কণার বিভিন্ন কথা। আমার চৌপাশর সকল প্রকারের পদার্থ অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকার গঠিত। এই কণিকাবুরকে অণু পরমাণু বলে কোৱা হয়। আধুনিক পদার্থ বিজ্ঞানের মতে পরমাণু আন কিছু মৌলিক কণারে সমষ্টি। এই মৌলিক কণাসমূহ আয়তনত ইমান সরু যে আমি ইহতক চকুরে দেখা নাপাও। পদার্থ অবিনাশী পরমাণুর সমষ্টি বলে অতীতের পরাই বিজ্ঞানী আর দার্শনিকসকলে ধারণা করে আহিছে। গ্রীক ভাষাত এটম মানে হল অবিভাজ্য। পিছে এই ধারণাটো যুক্তি আর অনুমানের ভিত্তিতে করা হয়েছিল, কারণ যিকোনো পদার্থক বিভক্ত করে গেলে এটা অবস্থাত ইয়ার পুনর বিভাজন দেখা পোৱা না যায় বা অনুভব করাটো সম্ভব নহয়। সপ্তদশ শতিকার পূর্ববর্তী কালত চিন্তাবিদসকলে বিশ্বাস করেছিল যে সকলো পদার্থর মৌলিক ধর্ম হল দুটা, তরলতা আর দহনশীলতা। বিভিন্ন পদার্থত তরলতা আর দহনশীলতা ভিন ভিন অনুপাতত থাকে। হেয়ে তাহানির এলকেমিস্টসকলে দহনশীলতা আর তরলতার অনুপাত সলনি করে এটা পদার্থক আন এটা পদার্থলৈ রূপান্তরিত করার প্রয়াস করেছিল। সোতর শতিকাত আরম্ভ হওয়া আধুনিক রসায়ন বিজ্ঞানেহে এই ধ্যান ধারণা সলনি করে। ফ্রান্সর বিজ্ঞানী লেভয়সিয়ারে 1775 চনত দেখায় যে অতীজতে মৌলিক পদার্থ বলে বিবেচনা করা জুই আসলতে ইন্ধন আর বায়ুত থাকা অক্সিজেনের মজত হওয়া রাসায়নিক বিক্রিয়ার বাইরে আন একো নহয়। জন ডেলটন, গে লুসাক, এভোগ্রেডো আদি বিজ্ঞানীর তাত্ত্বিক আর পরীক্ষামূলক গবেষণার পৰা মৌলর ধারণা উদয় হয়। এই ধারণা মতে প্রতিটি মৌল একে ধরনের অবিভক্ত অবিনাশী পরমাণুরে সমষ্টি। বিংশ শতিকার মাঝভাগলৈকে প্রায় 104 মৌলর আবিষ্কার হয়। 1769 চনত রুশ দেশের বিজ্ঞানী ডিমিত্রি মেন্ডেলিভে রাসায়নিক মৌলসমূহর ধর্মর সাদৃশ্যর ভিত্তিত পর্যাবৃত্ত তালিকা এখন উলিয়ায়। ইয়ারপর উমান পোৱা গল যে মৌলসমূহর ধর্মর পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। দরাচলতে বিভিন্ন রাসায়নিক মৌলর বিভিন্ন বিক্রিয়াসমূহরপরাই আধুনিক পরমাণুতত্ত্বর জন্ম হয়। প্রতিটি পদার্থর টুকুরা বা অংশ বহুতো অণুর সমষ্টি, আকো কেইটামান পরমাণু মিলি একোটা অণু গঠিত হয়। রসায়ন বিজ্ঞানের মতে পদার্থর গঠনের শেষ স্তর হল পরমাণু। 19 শতিকার শেষ ভাগতে রাসায়নিক মৌলর পরমাণুসমূহ অভিজাত্য নহব পারে বলে অনুমান করা হয়েছিল। বিজ্ঞানীসকলে ধারণা করেছিল যে অতি উষ্ণ অবস্থাত

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার, 1433 ভাস্করাব্দর আজি ভাদ মাহর 30 তারিখ আর 2026 খ্রিস্টাব্দর সেপ্টেম্বর মাহর 17 তারিখ। পঞ্জিকার পরা পয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর ষষ্ঠী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 5:12:56 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:23:36।

কৈ সব খুড়া মই তোর কৈশোর সুরো সৃষ্টির সময় তোর যৌবন চন্দ সূর প্রকাশর পূর্ব সমলয় গাঁও দেশ বিদেশর শ্রোতা অগণন তোর তোর কণ্ঠ সজীব সেউজিয়া মিঠা মাদকতা ভরা তোর কণ্ঠ সহস্র শ্রোতা মগন তোর অনন্য সুর সৃষ্টি শেওয়ালি কোমল তোর অনন্য সুর সৃষ্টি শেওয়ালি কোমল তোর সুর বাহিনীর সাহস প্রবল জীবনের ভর যৌবনত জীবনের ভর যৌবনত করিলি অভিমান মৃত্যু সাবতী অকালতে তই করিলি প্রয়াণ পিছে কলৈ পলাবি নানা তোর সুর তোর কণ্ঠ অজস্র শ্রোতারেই স্নেহত হব চিরজ্যোতিষ্মান চিরজ্যোতিষ্মান।

0: জিলার রেহরুপ।
1: জিলার রেহরূপত আজি শুনক দক্ষিণ হালমারা মানকাছৰ জিলার রেহরূপ। আজি আমার হৈতে আছে মানকাছৰ পৰা আমার সংবাদদাতা জেসমিনেরা পারবিন। হাতশিঙিমারি জিলা আদালতত তৃতীয় রাষ্ট্রীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। এই সন্দর্ভত দক্ষিণ হালমারা মানকাছৰ জিলার সংবাদদাতার বিশেষ প্রতিবেদন।
2: দক্ষিণ হামরা মানকাছৰ জিলার ফেকামারিস্থিত হাতশিঙিমারি জিলা আদালতত 12 সেপ্টেম্বর চলিত বর্ষর তৃতীয় রাষ্ট্রীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। জিলা আইন সেবা প্রাধিকারীর উদ্যোগত অনুষ্ঠিত হওয়া লোক আদালতত মুঠ 2083টা গোচর গ্রহণ করা হয়। ইয়ারে 222টা গোচর নিষ্পত্তি করার বিপরীতে 55,79,546 টাকা সেটেলমেন্ট করা হয়। ইয়ার ভিতর আদালত যাওয়ার পূর্বর 297টা গোচর ভিতর 29টা আর আদালত চলি থাকা 1,786টা গোচর ভিতর 193টা নিষ্পত্তি করা হয়। উল্লেখযোগ্য যে ব্যাংক ঋণ সম্পর্কীয়

লাইভ ফোন ইন কল্পতরু অনুষ্ঠানটি শুনিলে। এ আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এতিয়া শুনক মাটির গান। অনুষ্ঠানত প্রথমে শুনক এটি আদি গীত নিনি লেগো আর সঙ্গীসকলের কণ্ঠত।

0: শুনে গায় পুত্রর হকল
1: আয় একেবারে কি কছি মাটি বাগিরি বাগিরি কপলত চাপিলে বুকত ভুকে কানবার হল্লা কানবার হল্লা
0: কার অন্যায় কছিল
1: মই কার পানি খোয়া খালত দিখ দিছিল
0: এনেকে শুনে গায়
1: আর মই পুইহা কাটি এনে খাইছিল
0: হয় দে
1: এই রঙকে কোনা শুনে গায় গুনবনে মনে কানবার হল্লা
0: কেনকে।

0: যা কাম করবে লাগে যদি চান্দুরবে পূজা খাবা খুঁজছা
1: সুন্দরকে
0: সজাই ল'লা লৈ পেলাই ইন্দ্ৰনগৰ বুলি যাবা ধৰিলা

আংকাংকে থিসুকে ডক আলং রিলো বাংসো আসাই ইলি ইংলং আলেং জির মিতার ফারনের ক্যাব আকাংটুই আন তাহে চুটি কিমে সীতামে লাপুসন আংকাং আলং কাছু এ কাছু সমজি আফানকে ওয়ান ইস টু টু রেশিও আটেং প্যান তেরেসিং মাঠে স্টেডিয়াম গ্যালেরিয়াসন

বাংসো আসাই ইলি ইংলং আলেং জির মিতার ফারনের ক্যাব আংকা আকাং টুই আন তাহে চুটিকি মে সিতামে লাপুসন আংকাং আলং কাছু এ কাছু সমজি আফানকে ওয়ান ইস টু টু রেশিও আটেং প্যান তেরেসিং মাঠে স্টেডিয়াম গ্যালেরিয়াসন আডন দন সোলাম সি চু ইনাংজি বাংসো আতেরেস আংকাং ঠেপি প্যান আর লক আনাত প্যান টু থার্ড আংকাং আনসি সোলাম চট নাংজি জাসেমেটকে ওয়ান থার্ড আংবং আংকাং আনসি তেরেস সোলাম সি থেসোকে ডক চু এ চট নাংজি লাপেন ওয়ান থার্ড আরমসি আংকাংকে নিংহাং আতেং প্যান কাপ্রেক কাপ্রেক থেসেরে ঠেকুম্বং লাপেন হানপার্ব সি চু এ চু সম নাংজি নাহক আলংলে আলংলে থেসোকে ডক চু এ জি পুসিতামে আফ্রাংসি হালা বাংসু আলংলে আসাত লাং নাংজি লাপেন লংলে আসাত লাং আর আরিপোর্ট আতেং প্যানসি রিক্লেমেশন তাহে ক্লেম নাংজি জাসেমেটকে থেসোকে ডক আসাই কাচুটিকি আফান লংলে আপি এস নিউট্রিয়াল মাতে ফ রাতকবর ফ পেন থেরক্সি রাতকবর ফ আংবং দো মাতে ওয়ান মাসি কাপ্রেক কাপ্রেক আসাই কাচুটি কিজি আফান আসন থেসোকে ডক আসাই কাচুটি কিজি আফান তাহে আফ্রাংসি ইলি চিলি চোপার ই নাংজি বাংসো আচিলি ইলি আমু কাপার ই কালিতে বাডিং পেনসি সোলাম নাংজি সিতামে আংকাং ঠেডুং পেন ইরুইভেট কাচু এজি আফানকে আমু কাপার ই পেনসি আচিলি সোলাম নাংজি বাংসো আচিলি আফান ইলি কাইকেতা নিংকান ইংকয় পেন ঠংকে বার্তা আরং ঠেকলুংক্লাং কেসু লাপেন আসন আসন ইংকি ইংকেট কে বরকাবি আপায় আরং লাপেন আঠে কে দক কাচিংলুম আজাদ আরং মাতে রেকমেন্ডেশন রেকমেন্ডেড ভ্যারাইটি আমুসি রিম নাংজি আমু আফ্রাংসি ইলি প্রাইমারি নার্সারি বেড আলং সি কাপার ইমাসি প্রাইমারি নার্সারি বেড আফান আওয়ার মিটার ইসি লাপেন কিডিং মিটার ফো আটেং পেন সেন্টিমিটার ইংকয় পেন ঠংকেপ লংলে অর সি পাংটুই নাংজি বাংসোয়া লংলে পাতেপ দেট আফি কম্পোস্ট লংলে লাপেন সাংটি ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান রিসিও আটেং পেন পাংউইসি লাপুসন চিলি ঠাই সোলাম উ নাংজি লাপুসন আটেং পেন কাসোলাম তাং আচিলি ঠাই আলং আরেন রেন আংবং হিনি রাতক বর ফ সেন্টিমিটার লাপেন আরং রং আংবং ইসিরাত ইংকয়রা ফ সেন্টিমিটার আন আদাক বিসি লংলে আরলো সেন্টিমিটার ইসি বাক আকারনুক আন আমু পিপ চক চক নাংজি লাকে ফাইকুনি মাতিজং আচিক্লো আরো ইসি ক্লেম নাংজি লাপুসন আমু পার ইদেত নিনি নিথম বাক আফি ফি লাংচর দুন সিম সিম বম নাংজি আমেক বাংলেত মো আরবো পাক ফ্লি পেন পাকথরক লো পুলো তাংটে বাংসো আচিলি প্রাইমারি নার্সারি বেড পেন কাসোলাম তাং কাপ্রেক আচিলি থাই মাতে সেকেন্ডারি নার্সারি বেড আলং রুং পন নাংপো সেকেন্ডারি নার্সারি বেড আলংকে আরেন রেন আংবং লাপেন আরং রং আংবং সেন্টিমিটার ঠংকেপ আদাক বিসি আচিলি এ নাংজি সেকেন্ডারি নার্সারি বেড সোলাম লে দেড়া প্রাইমারি নার্সারি বেড আলং পেন নাংকি রুং আচিলি ফিফটিন সেন্টিমিটার ইন্টু থার্টি সেন্টিমিটার আওয়ার আপুলি থিন ব্যাগ আলং কম্পোস্ট লংলে লাপেন সাংটি আটেং পেন মাতে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান রেশিও আটেং পেন কাপাং বুই তাং আলংলে থাপসি এ তাহেমে লাপুসন আটেং পেন কে এ আচিলিকে মো মেন ফিল্ড মাতে হিডিপি আলং কে এ দামজি আহুত কিরুং পঞ্জয় কেজি লাহুই আচিলি সেকেন্ডারি নার্সারি বেড আলং নিংকানকে থম বাক আর্তা প্লেং লুতাংটি হাইকে বাই টাং আহিডিপি আলং আওয়ার আর্জন লাপেন আকারনুক পয়েন্ট সেভেন ফাইভ মিটার আন হিলিক টুকরা আরু পাই পাই আচিক্লো আরুই সেকেন্ডারি নার্সারি বেড আলং পেন চিলি রুং পন্সি এ দাম আসি হিডিপি আলং চিলি কে এ পেন চিক্লো জননি আফ্রাংসি আহিলিক পেন আহিলিক আংবং মিটার ফ আদাক বিসি স্কোয়ার সিস্টেম পেন হিলিক টুক নাংজি হিলিক তুক দেট পেন কিথুতাং আগে ক্রেং চাইনং চেলং আহি লিনথম এস এস পি লিনি লাপেন ফুরাদন থ্রি জি গ্রাম ফ বাক আঠাক আলং লে পেন পাংউইসি হিলিক অর পাপ্লেংরা বিকক নাংজি আপর পেন জংসি আরবে আবে প্লোতাংটে হিলিক আলং আরং এ দেট হিঠি রুইনি আফিফি লাংচর বম মাসি লাপেন আরং সেন্টিমিটার ফ কেপ পেন থ্র কেপ আন কেঠে দিং দে তিক আরং পি পেন কাচিলো আরেপ আরো মাতে সাইড ব্রাঞ্চেস হাই হুই প্রুনিং নাই পেন তেংদুন বম মাসি লাপুসন আহুদ আপর পেন আরেপ আরো কাংপয় কে তেংদুন আফানকে প্রুনিং পু শেষকে ডক এ আহু ঠাঙা হরলে রিগ্রেদে তাহেমে সিতামে পুঠ টানিং কান পেন কে এরং আঠেসকে ডক আফান কম্পোজ লিনফ ইউরিয়া গ্রাম ফারো কথম রং কয় রাফ এস এস পি গ্রাম ফারো থেরক্সি রাফ কেপ লাপেন এম ও পি গ্রাম ফারো ইসিরা থেরক কেপ আটেং পেন হর কিরিক কেনা

0: আফ্রাংসত লাবাংসো আদং থু আনিংকান মাতে থার্ড ইয়ার পেনকে আফ্রাং আনিংকান কিরিক আটেং আংপারটা কম্পোস লিনফ ইউরিয়া গ্রাম ফারুকে থমরাং কয়রা ফ এস এস পি গ্রাম ফারু থেরক্সিরা ফ কেপ লাপেন এম ও পি গ্রাম ফারু ইসিরা থেরকেপ আনিংকান তিন পুথত পাআই পন বমসি রিকমাসি লাহুয়া হর আরং আংকুর ফুফিচিত আনসি আরং পেন মিটার ইসিরা মিটার ইসি পেন মিটার ইসিরা তকবর ফ বাক আচার আন সার্কুলার রিং আসন আরং আফান পাকম দির পেনসি ওয়ান ফিট বাক আকার নুক হিলিকসু তুকসি আঠাক আং অন লংলি পেন আমার পাংউই থুসি পুথত হিলিক অর পাপ্লেং নাংজি বাংসো আহিলিক কিতুক আরং পেন কাপা হেলো নাংজি লাপেন কাপা নুক নাংজি আটেংকে লাকে আনিংকান তিনসি কাপ্রেক লাপুসনা তেং পেন হর কিরিকজি আফান ইলি আফ্রাংসি ভাগ হিনি নি থাক্রাইসি পাবে নি রিক নাংজি এবেকে ঠাং ঠাং থেরে লাপেন আদুংথু আবে আবাংকে চিটি ফ্রে আচিক্লো আরুইসি রিক নাংজি লাপুসনা তেং পেন কালানা আথে সুকেডক আরং আর্তা নিংকানের কেপ বাক পেন লোতাংটে আথে চেকক পাং চেংপু লাপু আন আর্তা আরং জংসি আংফার পাংফার চচট আথে চেকক কেদেট পুলোতাংটে লিটার ফ আলাং আলং এমএল ইসি পেন এমএল ইসিরা তকবর ফ আন প্লেনোফিক্স কালিতে গ্রাম ইসিরা তকবর ফ টু ফোর ডি পাংউইরা সলুশন সলামসি পাবে নি আর সিনাংজি এবেকে আংফার কাপাংফার পুলুং আহুত লাপেন কাপ্রেক আবে আবাংকে আংফার কাপাংফার পেন চিক্লো এজন বাক আফিসি আর সিনাংজি সিতামে হর কিরিক কারসি চটলে চুটিকিয়ালে কেলং আর জিকালি আসন আসন কেসো লাপেন ইংকি ইংকেট বাপ বি কে বর পেনতা খাং ঠেক মাসি অংডুং চুটিকিয়ালে কেলংজি এফান জাসেমেটকে গামোসিস উইথারটিপ ক্যাঙ্কার হাইহুই হেলো কেবর কিতির নাই আকেসু লাহুয়া কেসু কেবর পেন কেখাংজি আফানকে ওয়ান পার্সেন্ট বরোডক্স পেস্ট কালিতে ওয়ান পার্সেন্ট বরোডক্স মিক্সার পেন কেবর চেং আলং নোকেক পেন কি এড্রা ইরি পেন বাং ঠিপ কালিতে স্প্রেয়ার পেন আর সিনাংজি ইংকি ইংকেট আংবং পেন ট্রাঙ্ক বরার সুট বরার লিপ মাইনার লেমন বাটারফ্লাই ফ্রুইটস সাকিং ওয়ট সাইট্রাস সাইলা হাইহুই হেলো আসামালং রিয়ালং থেসোকেডক আরং আফান কেবর নাই আইং কি ইংকেট ট্রাং বরার লে কেবর লোতাংটে আরং পিয়ালং আইং কি কাছে এড আংকক ডোজি লাপেন আংকক পেন আহি মাতে আপুন চিংথিন পংপাং ঠেকলংজি জাসেমেটকে থেরে পেন জাংমি আচিক্লু আরুই লাপুসন কাছে এড মিরাক আংকক আলং ইংচিন আসু পেন কিচুট কালিতে পিবান আলং কেরাসিন ডাইমাইক্রন পু ইসি ইনসেকটিসাইডস হাইহুই পেচু পামেরা মাংথেন ঠিপসি ইংহান পেন বি ঠিপ নাংজি সুট বরার আইন কি কে থেরে জাংমিয়া চিকলু আরুই কাছে বাহাক মিরাক আরু আলং চি কে বর কিতির বাংসো আজক আচেলন আরো চিং চিংদিত সুত জি লাপুসন আং ঠেক ঠেকলং লোতাংটে মনোক্রত ফস কালিতে ফসফমিদন লিটার ইসিয়া লাংআলং এম এল হিনি সলুশন সোলাম সি স্প্রেয়ার পেন নিং কয় বাক আফিফি বেনি বেথম বাক আপ নাংজি লাপেন কাচিংলক টাং আরো এলং ভেপ পাংরুম সি মেকাই দুধ নাংজি থেসোকেডক আরং আরবো আলং লাং পাং লাংপাংচিং লোতাংটে আরবো আবেরানাত কে কে কাং কাং দয় লর লার হিলং কিক্লিমা বট আসন ঠেকলংজি লাহেলো লিপ মাইনার কেবর আংঠেক বাংসো কেবর পেন আজক আরও তুংকেং লাপেন চিঠুই এড জি আরং ঠেকেক দেড জি লাপেন পিজো পেন আরও ইংজুই ককটা প্লাং প্লাংহাই লা বাংসো আংকি কেবর পেন কাপাচি উজি আফান আরও কাচিং জক মিরা কাহুত মনোক্রত ফস কালিতে ফসফমিদন লিটার ইসি আলাং আলং এম এল হিনি পাংউইসি স্প্রেয়ার পেন আর সিনাংজি বাপ বি কে খাই পেন তাহি চুটিকি আলে মেনাং আন্না হক ঠেক লাসি আহুদা পর পেন বাপ বি তা কারলু লাপেন কাপাং ঠাই কেনাং চট থেসোকেডক আরং আলং জিঙ্ক মলিবদেনাম লাপেন মেঙ্গানিজ হাই হুই মাইক্রোনিউট্রিয়েন্স ডিফিসিয়েন্সি কমন পিক লাসি আং ঠেক কে ঠেক লং পেন জিঙ্ক সালফেট সোডিয়াম মলিবদেট লাপেন মেঙ্গানিজ সালফেট পয়েন্ট ফোর পেন পয়েন্ট সিক্স পার্সেন্ট স্প্রেয়ার পেন আর সিনাংজি আকেলে আলে কেলং পঞ্জিয়া ফান থেসোকেডক আবিরিয়ালং আরং আদাক ডাক মাটিকুলাই পারক জাংফং থার্মিত হানসু হাইহুই আঠেসিরে ঠেকুম্বং লাপেন হানপারবু তাহিচু এডুনমি লাফানকে ইন্টারক্রপিং পুসিপু
1: লাপান পর্ণাং লিতুম

লুন বারি মাং ড্যাং লং পেন আদু সি আলুন হেমারে রং ফার কিলুন আলুন আদাম আসার পি সু রিসু কচিং থুম আলুন টং টে আর জিপ সঙ্গ লুন বারি মাং ড্যাং লং পেন আদু সি আলুন

আকাশবাণী গুহাটী মহাপাহ রাদাবরাই সানসুমাহুর বড়া গাহাইমন্ত্রী নরেন্দ্র মোদী জনম সানজন গুজরাট গিবিমন্ত্রী আর গাহাইমন্ত্রী মহরে খামানি মৌবনায় গাছে 25 বছর আবুং জানাই দিনিনিফ্রাই সিবিথাই দান মহরে খুঁফুং লাই বেজন লোবা লাখিনে হাদরনি খনা খনলা সিবিথাই মৌবিথানী সিংহ বাইদিসিনা হাবাফারি লাই বিখায় মিরু নখর মন্ত্রী অমিত শাহ দিনে গুজরাটও মানে মটর সাইকেল হানজা সুনে হাবাফারিও বহাগ লাহাইমন্ত্রী দিনে 76টি জনম সান হাদরগিরি দ্রৌপদী মুর্মু লেঙাই হাদরগিরি সিপি রাধাকৃষ্ণন মিরু নখর মন্ত্রী অমিত শাহ আর গিবিমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে লাফানি মাসে দৈদেনগিরিরা বিথান হামগ্লাইনায় বহদ মিরু মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর পবিত্র মার্গারিটাব গাহাইমন্ত্রী জনম সান গাহাম হামলাইনায় বহদ হাদরনি গুবুন গুবুন জায়গাজে আসামও দিনেনিফ্রাই ফৈগৌ 17 অক্টোবরসিম কুইজ হরকা বাদায়নাকে লাফানানে বাইদিসিনা হাবাফারি খুনায় যাগান গাহাইমন্ত্রী জনম সাননি থাকায় দিনে মোনাবিলিও আলারি বাতি ফজন আসামনি বয়বো গিবিমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মায় সমাজারি বিজিংনি জহৈ হাংখ্রাইদিন গিবিমন্ত্রী গাউসংথা আসাম মৌবিথানী গিবি আর নৈটি কলবনি সিংহ দিনে মনগিরিফোরনি গেজের রং অনসুন্থাই রাননি হাই গুহাটী জ্যোতি বিষ্ণু হায়ুং গেজেরারি কলা মন্দির বেজন লোবা লাখিনানি খুনায় হাবাফারিও গিবিমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গাহাই আলাসি মহরে বহাগ লাই দিনে হাবাফারিও গাছে 82,219 মনগিরিফোরা

0: তাই সবসাই মোজাং আবাদ খালামবাই পটল আবাদ বিনে আর
1: খেপসে মবলা
0: খেপসে মবলা বা বছরসিম ফিটাই খামবাই থাকে
1: জেনেবা গেজে গেজে গেপ থাকে না
0: গেপ থাকে গেপ থাকে
1: মাবাদি
0: জেনে বেখো বৈশাখ মাহানিফ্রাই ফান্নানাই আঘন মাস আঘন পুষ এরি ঠান্ডা দিন যায়বা ইসে ফিটাইনি বিভাঙা দিয়ারনাই কম যায় ফিটাই ফৈনাই কম যায় হাইস ফান্ন জেনে আঘন মাংখা লাগে বৈশাখ মাংখানিফ্রাই আঘন মাংখা লাগে ফান্ন আর রেগুলার
1: অবলাগনিফ্রাই ওরে বৈশাখসিম থাকলাইবাই এসে এসে
0: এসেবা নয় আর কম যাইবে আর ঠান্ডায় ফিটা দিয়ারা
1: ঠান্ডা বি বা বছর নাকা নাগরিকা যাই যতন রাহা মূল্য সারনাই বাইদিনা খালামাই থাকা যায় নয়
0: আমি
1: সম
0: সম সপ্তাহেও আমি মূল্যকে খেপনি হানো যায় আর স্নি সানো
1: দায় যেন হাতায়নি বেলা ফিনিসে হাতায়হাই নাকা মা মা সময় বি পটলের বেসনকে বেসবাংস মনে মা সময় কমে মা সময় বাড়িয়ে বেন সায় এসে খোনাসংগ্রী বিথমন ফরমিনে হে
0: পটলের বেসনা গিবি ওঙ্কারবানায় ব্রেজৌ থামজৌ বিদি যায় আর পাল্লা
1: পাল্লা
0: পাল্লাসে বাকি পাল্লাসে আর কুইন্টেল মানে পাঁচ হাজার ছয় হাজার সাত আট হাজার লাগে থাকে গিবি দিন জন্য হাইবা
1: অবলা নাকা গিবি বিবাদ সময়হাই ফানোলা যি কুইন্টেল পটল নাকা বেসবাংস ফলমূল ভাবি নাকা রং মনে হয়
0: গিবি ফানজেনায় মতে ফান্ন মনবাই থাকবা দামক মনবাই থাকবাতো গোবাং মানে রং মনে
1: গোবাং রং মনে
0: দায় এসে মার্কেটনি বেসনা কমাইবে নালাই
1: মা সময় কমি জন্য
0: বাজারও যাই মালা বাংরাই ওঙ্কারে সব সাইডনিফ্রাই ফৈ নালাই বাজারও উমানা
1: বেনে বেসনা কমি
0: বেসনাফ্রা কমিবি আর দা জুন জুলাই আগস্ট বেফরালাগি দামা এসে কমাই আর আগস্ট অক্টোবর ফিনিফ্রাই এসে দাউ ফিনগেন আর দামফ্রা গোবাং সাইডনিফ্রাই বাইদিসিনা মেগংফ্রা ফাই নালাই পটলফ্রা ফাইয়ে গাছই যেসেবাং সুবুংফ্রা আবাদ মাও জমা বাজারও জাফাইয়ে আর গাছিবো লাবো সেরবা পাইকারিফোরনো বাগাননিফ্রাই হরো বিদি জানানে বাজারও জমা জাফাইয়ে আর জাফাইনাইনি মানে বেসেনা কম জালাঙ
1: অবলা নাকা সে মাসও যেবলা বেসেনা থি রকমই থাকে অবলা বে সময় কমাইবো নাকা বেসেবাংস রোজা রান কামাইনো হয়
0: সে মাসও আঙ দায়ো হিসাব খালামনা মনে মতে স্নিজি দজিসো রোজা
1: রাঙা
0: রং
1: গরলিনে ফুয়ে
0: গরলিনে ফুয়ে আর
1: বে জবুর মজানি বাত্রা থারিনে খোনাসংগিরি বিথমনা নাকি বি থুলঙ্গা খাই বার্তাকে খাওয়ানি জবুর গজনাই মন্দন জানো দায় জিনিস সঙ্গে সঙ্গে নাকা বি পটল ফিটাইফোরকে মাবাদি রাহা যেন ফান্নাই যায়
0: বেকে পটল আবাদ বাজারও লাবো নালাই মালাবা বাগানো বেপারীরা থাকবা যেন মার্কেট লানি বাজারও বেপারীফোর হানো যায়
1: বেপারীফোর
0: বেপারীফোর বাজারও জিরাইনাই দৈলিক মার্কেট জিরাইগ্রাফোরনো জায়গানিফ্রাই বাগাননিফ্রাইনো বিথমনানো বেপারীফোর খানা লাঙো সুনানি হরনান গনাং যায়
1: জবুর গজন্থাও বাত্রা দায়ো নাকি বে থুলুঙ্গানাই আবাদ যা পটল মাবাই থাকুন বেকে মনে মোজাম মনে কথাকে জন খালামে মোজাম বই দায়ো নাকা বুঝে নাকা থি বেসনাও মোজাং রকমই ফান্ন হাইবা দানসেও দজি রোজা গাহাম মনে হলে বুঝে দানিয়া যেন খরসানি ফার্সে ফিনিসে খরসায় বহা বহা মাবাদি যায় বিনে সম্বন্ধে এসে খোনাসংগ্রী বিথমনে ফরমাইবা মোজাং যায়
0: দায়ো আঙ বিঘা হায়াও খরসাকে জিনিফ্রাই জিবা রোজা খালামনা দেন সানফ্রোমবো খামলা হাজিরা লানো গান যায় নালাই সাব্রি সাব্রি সাব্বা দিনও বিদি লানো গান যায় বাইদিসিনা খামানিয়া বাংদ্রাই সলিবাই থাকে হাজিরা আর মূলই হাসার বাইনাই দেলাবদো বিদি বান যায় আর জি জিবা রোজা
1: জিবা রোজাসো
0: জি নৈ জিবা রোজা বিঘায় দানসেও খরচা যায় আর
1: খরচায়বো জাখাগান অবলাবো নাকা বিনি গেজেরাও গোবাং মুলাম্ফাকেও মনে হাদন দায়ো জ আবাদনি কথাকেও দোনানি গুবুন মেসে আয়দাসিম থাকিস দায়ো নাকা বে পটল আবাদ মানায় নাকু হেফাজাব হইগিরিফোর নখরনি সবাফোর বিবাদী দো না
0: বিদি হইগিরিফোরা দো নাই সান বিথমনাবো মো যেন সাতাম মিলাইলাইনানি মাওলাই আর মাওনাই যায় আর আমার বিসিয়াবো খামানি মাওনায় হেফাজাব হয়ে হাজিরা খামলা লাইবাতো
1: সংনাই খাওনাই
0: সংনাই খাওনাই সা লাংনাই ফুটারাও বিদি
1: দায়ো জোবথা সঙ্গি নাকা পটল আবাদ মানে যাবাদি জাফুংসার জানো হাদন আর নাকা বি আবাদকে মানে যেরবাদি গজনাই মন্দন হলে বুনে যাদ দা ঠিক বাইন নাকা ফেবাই থাকে যা ইউন আঠাল এবার ইউন জলৈফোর যা লাইমন সেগ্রা সিকলাফোর বিথমনা বেবাদি আবাদ মানের গেজেরজন
0: নখর সুস্রাংনাই
1: জিউ

হিতাধিকারীর মাজত চেক বিতরণ করা হয়। ইপিনে 3184 যুব উদ্যোগী এই আসনির দ্বিতীয় পর্যায়ের অধীনত 25,000 টাকাক বিতরণ করা হয়। বজালি সমষ্টির নির্বাচিত হিতাধিকারীসকলক পাঠশালার হরি মন্দিরত আয়োজিত এটা অনুষ্ঠানত আর্থিক সাহায্য বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজি 76 সংখ্যক জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহকে ধরে বিভিন্ন জন নেতাগুলিকে শুভেচ্ছা জানাইছে। শ্রীমোদী গুজরাটের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী রূপে কার্যনির্বাহ করার মুঠ 25 বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে আজিরপর সেবা সমর্পণ মাহর আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে দেশের প্রান্তে প্রান্তে সেবা সংকল্প অভিযানের অধীনত ভালে সংখ্যক কার্যসূচী লওয়া হয়েছে। এই উপলক্ষে আজি গুজরাটত জন্মশহর ওয়াদনগর আর প্রধানমন্ত্রীগীর সংসদীয় সমষ্টি বারাণসীত 1,000 লোকে অংশগ্রহণ করা দুটা মটর সাইকেল সমদলের আয়োজন করা হয়েছে। এই সমদলে 10খন রাজ্যের 40,000 কিলোমিটার পথ অতিক্রম করব। এই সমদলের আরম্ভণি কার্যসূচীর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

0: ততা রিটার্নিং বিষয়ার কার্যালয়ে গিয়ে মনোনয়ন দাখিল করে। মনোনয়ন দাখিল পর্বত প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ, সাংসদ রকিবুল হুসেন সহ দলটির কেবাগী শীর্ষ নেতা উপস্থিত থাকে। কংগ্রেসের সভাপতিগী এই নির্বাচনক আশাবাদী বলে প্রকাশ করে। এ আই ডি এফর প্রার্থী বদরুদ্দিন আজমলেও ঢিংগেটত থাকা নগাঁও জেলা কার্যালয়ের দলীয় সমর্থক আর কর্মকর্তাসলক মনোনয়ন দাখিল করে। উল্লেখযোগ্য যে অহা ছয় অক্টোবর নগাঁও লোকসভা সমষ্টির উপ নির্বাচন অনুষ্ঠিত হব, ন অক্টোবর ভোট গণনা করা হব। বাতর শেষ করার আগে প্রধান বাতরিকা আকো এবার পড়ি দিছ। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অভিযানের প্রথম আর দ্বিতীয় পর্যায়ের অধীনত আর্থিক সাহায্য বিতরণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ি সেবা সমর্পণ মাহর আয়োজন, রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যর কাছাড়ত নিজমুক্ত ভারত সংকল্প অনুষ্ঠানত অংশগ্রহণ আর সীমান্ত শাখার অভিযানত সাতাইশজন বাংলাদেশী নাগরিক আটক। এটা আঞ্চলিক বাতর ইমানেই, পরবর্তী বাতর সন্ধ্যা ছয় বাজি পঞ্চল্লিশ মিনিট শুনবলে পাব।
1: এ আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু অনুষ্ঠান প্রচারিত হয়েছে মিডিয়াম এফর 411.5 মিটার, 729 কিলোহার্টজ আর এফ এম ব্যান্ডর 101.6 মেগাহার্টজত। আমার অনুষ্ঠান নিউজ অন এ আই আর মোবাইল এপতো শুনি আছে। নিবেদন করা হয়েছে কৃষক বাণী।

0: শুনিবলৈ পাব।
1: এফ এম বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্জ, মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰ আৰু 729 কিলোহাৰ্জত শ্ৰোতাই অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহৰ পৰা। আমাৰ অনুষ্ঠান নিউজ অন AIR মোবাইল এপতো শুনি আছে।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া আগবঢ়াইছো সংস্কৃত কথিকাৰ অনুষ্ঠান। আজিৰ অনুষ্ঠানত শুনো ডক্টৰ নৃপেন্দ্ৰনাথ শৰ্মাৰ সংস্কৃত কথিকা সৰ্ববেদান্ত সাৰংহি শ্ৰীমদ ভাগৱতম।
3: শ্ৰীমদ ভাগৱতম হি বেদমূলকম ভাৰতীয় দৰ্শন পৰম। বেদ হি ভাৰতীয় দৰ্শনস্য আদি গ্ৰন্থ। প্ৰাচীন ভাৰতীয় তত্ত্বদৰ্শী ঋষয়ঃ বিভিন্ন স্থানেষু বিভিন্ন সময়েষু জ্ঞানং লভন্তে স্ম। মহর্ষিৰ বেদব্যাসঃ তানি এব আকলয্য স্বকীয় প্রতিভয়া চতুর্ষু ভাগেষু বিভাগং কৃতবান্। তে এব ঋক ইয়জুঃ সাম অথর্ব ইতি বিভাগাঃ। তেষাং বেদমন্ত্রাণাম দার্শনিক সারং নিষ্কাশ্য এব রচিতাঃ উপনিষদ গ্রন্থাঃ। তেষু এব সম্যক্তয়া আলোচিতম সৃষ্টিতত্ত্বম জীবনস্য উদ্দেশ্যম জন্মান্তরবাদঃ ভাগ্যনির্মাণম ইত্যাদি বিষয় তত্র বিশদরূপেণ আলোচিতাঃ। অতো হি কর্মফলম এব মানবং চালয়তি ইতি জন্ম জন্মান্তরকালচক্রে। সর্বে এব উপনিষদ গ্রন্থাঃ আধ্যাত্মিক তত্ত্বপরাঃ। শরীরাত্মনঃ সম্বন্ধঃ তত্র শরীরস্য অনিত্যতা আত্মনঃ শাশ্বতত্বম সম্যক্তয়া প্রতিপাদিতম। উচ্যতে স শ্রীমদ ভাগবত গীতায়াম অন্তবন্ত ইমে দেহা নিত্যশোক্তঃ শরীরিনঃ অনাশীনো অপ্রমেয়স্য তস্মদ্যুদ্ধস্য ভারত। অপি স আত্মতত্ত্ব বিষয়ে উচ্যতে অজৌ নিত্যঃ শাশ্বতোয়ম পুরাণো নহন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ শরীরস্য বিনাশেপি জাতে আত্মনঃ তু বিনাশো নৈব ভবতি ন কাপি ক্ষতির্জায়তে। তেন হি প্রকারেণ পার্থিব বস্তুনাং সম্বন্ধ শরীরেণ এব ভবতি। শরীরস্য নাশে জাতে তৈসহ আত্মনঃ সম্বন্ধোপি ছিন্ন ভবতি। বেদান্ত দর্শনম হি প্রস্থানত্রয়াত্মকম তস্য শ্রুতি প্রস্থানম সূত্র প্রস্থানম স্মৃতি প্রস্থানঞ্চ। তত্র শ্রুতি প্রস্থান বিভাগে সর্বাঃ এব উপনিষদঃ আয়ান্তি। এষ তু বেদস্য এব অংশঃ। সূত্র প্রস্থানে তু মহর্ষির বদরায়ণ কৃতম ব্রহ্মসূত্রম এব উচ্যতে। অত্র তু সূত্ররূপেণ মহর্ষির ব্রহ্ম বিষয়কম পরমং তত্ত্বম অতীব সংক্ষিপ্ত তথা গূঢ়রূপেণ প্রকাশিত। চতুর্ষু অধ্যায়েষু এষ গ্রন্থঃ বিভক্তঃ। অপি স প্রতি অধ্যায়ে সত্তারঃ পাদাঃ বিদ্যন্তে মিলিত্বা ষোড়শ পাদাঃ ভবন্তি। স্মৃতি প্রস্থানম তু শ্রীমদ ভাগবত গীতা ইতি। ব্রহ্মসূত্রস্য বিভিন্ন দার্শনিকৈ বিভিন্ন মতবাদমধিকৃত্য ভাষ্য রচনাং কুর্বন্তি। তত্র প্রসিদ্ধ ভাষ্যকারঃ ভবতি অদ্বৈতমতাবলম্বী শঙ্করাচার্য ভগবৎপাদঃ। শ্রীভাষ্যে রামানুজাচার্যঃ বিশিষ্টদ্বৈতমতম উত্থাপয়তি। মধ্বাচার্যঃ দ্বৈতমতম প্রকাশয়তি। তন্মধ্যে শঙ্করাচার্যমতম অদ্বৈতবেদসমাখ্যাতম সর্বজনসমাদৃতম ভবতি। তত্র হি অদ্বৈতব্রহ্ম হি কেবলম জগৎকারণমিতি সর্বথা প্রতিপাদিতম। একস্মাদেব কারণাৎ কেন প্রকারেণ জগতঃ সৃষ্টি স্যাৎ। তত্র তু প্রকৃতিপুরুষো বা নিমিত্ত উপাদানভেদেন কারণদ্বয়ং বা ভবেত ইতি শঙ্কা নিরাকরণার্থম অথর্ববেদীয় মুন্দকোপনিষদে উচ্যতে যথোর্ণনাপি সৃজতে গৃহ্ণতে চ যথা পৃথিব্যাম ঔষধয়ঃ সম্ভবন্তি যথা স্বতঃ পুরুষাৎ কেশলোমানি তথাক্ষরাৎ সম্ভবতি ঘবীষম। অর্থাৎ উর্ণনাপি ইয়েন প্রকারেণ স্বশরীরাৎ সূত্রং নিষ্কাশ্য জালক নির্মাণং করোতি অপি স স্বকীয় ইচ্ছানুসারেণ তজ্জালকম পুনরপি স্বদেশে প্রবেশং কারয়িত্বা অন্যত্র নির্মাণং নির্মাণার্থম জাতি। অপি স যেন প্রকারেণ পৃথিব্যাং বৃক্ষলতিকাঃ স্বয়মেব জায়ন্তে পরিশেষে তত্রৈব লীনাঃ সভবন্তি। অপি স মানবশরীরাৎ কেশলোমানি জায়ন্তে তেষাং কর্তনে ন কাপি হানিরপি জায়তে। তেন হি প্রকারেণ একস্মাৎ এব পরব্রহ্মণঃ পরিদৃশ্যমান